নিশা 8:02 নতুন দিগন্ত অনুষ্ঠানত যোগে শরীর আর মন একাত্ম করে এই বিষয়ে আলোচ করব ডাক্তার মানবজ্যোতি শর্মা আর স্নিগ্ধা বরদলৈয়ে, আট ধরব কৃতাঞ্জলি বর্মনে, প্রযোজনা প্রবাল কুমার শর্মার। সন্ধিয়া 6:10 কৃষিজগৎ অনুষ্ঠানত জীবাণুসার আর নেনুসারের বিজ্ঞানসম্মত প্রয়োগ এই বিষয়ে আলোচ করব ডক্টর মেরি সাধনা শর্মা আর কঙ্কু ডেকাই, আট ধরব মানকজ্যোতি বরাই, প্রযোজনা উৎপল বরার। দিনের 12:30 আইদর বিলনীত গুয়াহাটির শিশু সারথীয়ে আগবহা এটি অনুষ্ঠান স্বাবলম্বন, প্রযোজনা পরিণীতা শইকীয়ার। পুয়া 7:30 অভিলেখাগারের বিষ্ণুপ্রসাদ রাভার বিষয়ে যুগুতা এটি অনুষ্ঠান, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। পুয়া 9:20 ফোন ইন কল্পতরু। সন্ধিয়া 7:30 ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 বতরা দিল্লী কেন্দ্রের রিলে করে শুনা হব। নিশা 9:30 ডক্টর অনলাইন, আট ধরব সীমান্ত বর্মায়। সন্ধিয়া 7:20 সংস্কৃত কথিকার অনুষ্ঠানত ডক্টর বিনিমা বুজরবরুয়ার কথিকা, আসাম প্রাদেশ প্রমুখ বৈষ্ণবাচার্য। বিয়লি 5:45 শিক্ষকর অনুষ্ঠানত সপোন দুয়ারাই যুগুতা কথিকা, ইংরাজি কথনত আত্মবিশ্বাস আর দক্ষতা বৃদ্ধিত শিক্ষকর করণীয়। বিয়লি 5:25 হিন্দী কথিকার অনুষ্ঠানত গোলকচন্দ্র ডেকার কথিকা, আসামীয় সাহিত্যকে হিন্দী অনুবাদ। দিনের 1:10 আর সন্ধিয়া 7:45 মণিকুন্তলা দাসর কণ্ঠর আধুনিক গীত। পুয়া 8:30 গীতিমালিকা অনুষ্ঠানত রাণু বৈশ্য, রূপম ভূঁইয়া, ভারতী চহরীয়া, অজয় বর্মন আর দীপালী বরার কণ্ঠর গীত শুনবলে পাব। পুয়া 6:55 জ্ঞান বিজ্ঞান, পুয়া আর সন্ধিয়া 7:00 নিয়োগ বাতরি, 7:15 আজি পুয়া, প্রযোজনা কার্তিক সূত্রধরর, 9:15 জেলার রেহরূপ। পুয়া 10:00 মাটির গান, 10:30 রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদের দ্বারা প্রযোজিত অনুষ্ঠান উমঙ্গ। দিনের 11:05 পরাগমালা লাইভ, 12:15 হিন্দী ছবির গীতর অনুষ্ঠান। দিনের 1:20 উপেন্দ্র কলিতা আর সঙ্গীবৃন্দর কণ্ঠর ওজাপালি। দিনের 11:30 আমার যুববাণীর পৰা অনুষ্ঠানত এখনি প্রামাণ্য আলেখ্য জীবন জিয়ার মন্ত্র, আগবাব স্নেহা পাঠক আর কস্তুরীমা দাসে, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। দিনের 1:50 বীণাপাণী ভূঁইয়ার কণ্ঠর ভজন, 8:30 পাশ্চাত্য সংগীতর অনুষ্ঠান। বিয়লি 3:15

মিনিটত নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান। সন্ধিয়া 6:40 আর 7:05 বৃন্দগান। 7:30 পূবালীর সুরত নরেন্দ্র ফাংসু আর সঙ্গীবৃন্দর কণ্ঠর কার্বি গীত। 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান, 9:00 চিত্রগীত।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: উৎপরিবর্তন বা মিউটেশন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাসৰ পৰা

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এবাৰ ৰসানন্দ গগৈৰ ৰচনাৰে ৰূপম ভূঞাৰ কণ্ঠৰ গীত।

0: নিরাপত্তা ব্যবস্থা আর আন্তঃগাঁথনির বুজ দিবল নির্দেশ দিয়ে। তদুপরি পরীক্ষার আগদিনাই সকল কেন্দ্রতে সিসিটিভি ব্যবস্থা, বায়োমেট্রিক সরঞ্জাম, মোবাইলের সংকেত বাধা প্রদান করার বাধ্যতামূলক কারিকরী নিরীক্ষণ করবলেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিছে। নিরাপত্তা ব্যবস্থা অধিক কটকটিয়া করবল পরীক্ষা কেন্দ্রসমূহরপা 100 মিটার দূরত্বলকে উপযুক্ত আইনী নিষেধাজ্ঞা জারি করবলেও মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে। আঞ্চলিক বিদেশী পঞ্জীয়ন কার্যালয়ে অস্ট্রেলিয়ার পাঞ্জা খেলুৱৈ ৰিয়ান থমাছ বাওয়েনলৈ জারি করা লিভ ইন্ডিয়া অর্থাৎ ভারত ত্যাগর জাননী সন্দর্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিছে। ন্যায়ালয়ে বিদেশী পঞ্জীয়ন কার্যালয়ক শ্রীবায়েনে ভারত থকার মেয়াদ জনোৱা আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করবল নির্দেশ দিছে আর পাঞ্জা খেলুৱৈগৰাকীৰ এই গোচরের পরবর্তী শুনানির দিন 13 জুলাইলৈকে ভারত থকার অনুমতি প্রদান করেছে। উল্লেখযোগ্য যে গুৱাহাটীর আঞ্চলিক বিদেশী পঞ্জীয়ন কার্যালয়ে যা 4 জুনত অস্ট্রেলিয়ার পাঞ্জা খেলুৱৈগৰাকীক নির্দেশ লাভ করার 5 দিনের ভিতর ভারত ত্যাগ করবলৈ কৈছিল। এনডিএ সরকারের 12 বছরের কল্যাণ আর উন্নয়নমুখী আঁচনি সন্দর্ভত জনসাধারণক সজাগ করার আজিরেপা 20 জুনলৈ কার্বি আংলঙত জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। জিলা প্রশাসনের উদ্যোগত অনুষ্ঠিত এই শিবিরত জিলাখনের আটাইকটা উন্নয়ন খণ্ডত কেন্দ্রীয় আর রাজ্য সরকারের ধ্বজাবাহী আঁচনি রূপায়ণের বিষয়ে রাইজক অবগত করার দিহা করা হয়েছে। আজির উদ্বোধনী অনুষ্ঠানত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য আর বিধায়কসকল উপস্থিত থাকিব বলে আমার সংবাদদাতাই জানিবলৈ দিছে। সমগ্র শিক্ষা অসমে রাজ্যের 39,415 বিদ্যালয়লৈ 2026-27 বর্ষের বার্ষিক অনুদানের 10% ধন মুকলাই দিছে। সমগ্র শিক্ষার কার্যবাহী সঞ্চালক বিপুল কুমার দাসে কালি এই সন্দর্ভত সকলো জেলার মিশন সঞ্চালকলৈ পত্র প্রেরণ করে। এই পত্রত অনুদানের ধন ব্যবহার সন্দর্ভত যাবতীয় নির্দেশনা দিয়া হয়েছে। মাজুলী জিলা মহিলা সবলীকরণ কেন্দ্র, জিলা মহিলা আর শিশু বিকাশ বিভাগ তথা জিলা প্রশাসনের উদ্যোগত কালি জিলায়ুক্ত কার্যালয়ত অঙ্গনবাড়ী কর্মী আর মুখ্য সেবিকাসকলের বিশেষ কার্যসূচী অনুষ্ঠিত হয়। এই কার্যসূচীত মাতৃবন্দনা যোজনা পোর্টেল আর হিতাধিকারীসকলের পঞ্জীয়ন সম্পর্কে জিলা পর্যায়ের কার্যসূচী অনুষ্ঠিত হয়। এটির আঞ্চলিক বাতৰি ইমানে, পরবর্তী বাতৰি 12:05 শুনিবলৈ পাব।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু শ্ৰোতাসকল, এতিয়া ষ্টুডিঅত আছো মই মীনাক্ষী, ডিউটি ৰুমত আছে জয়শ্ৰী ডেকা, নিয়ন্ত্ৰণ কক্ষত অপূৰ্ব কৃষ্ণ বুঢ়াগোহাঁই, নিখিল শৰ্মা, বিশ্বদীপ স্বৰ্গীয়াৰী আৰু আয়ুষ্মান জেচি, FM ট্ৰান্সমিটাৰত আছে পপী চন্দ, ট্ৰান্সমিটাৰত অজয় আনন্দ আৰু বিজিত শৰ্মা। এতিয়া শুনাবলৈ লোৱা হৈছে পাৰাগমালা লাইভ, আগবঢ়াইছে ব্ৰজমোহন প্ৰসাদে।
2: আজ কে ইস পরাগমালা লাইভ কার্যক্রম মে মে ব্রজমোহন প্রসাদ আপ সবকা হার্দিক স্বাগত করতে হুম। শ্রোতাও, আজ আন্তরাষ্ট্রীয় পিকনিক দিবস হে। पिकनिक का नाम सुनते ही हमारे मन में तरंगे दौड़ जाती हैं। मन में एक नया उत्साह, नया उमंग हिलोरे लेने लगता है। गुनगुनाती धूप, पेड़ों की ठंडी छांव, अपनों का साथ और घर का बना स्वादिष्ट खाना। जी हाँ, समझ गए ना आप, आज 18 जून है, यानी इंटरनेशनल पिकनिक डे। भाग दौड़ भरी जिंदगी से थोड़ा वक्त चुराकर प्रकृति के करीब जाने और खुशियां बांटने का दिन, तो क्यों ना आज हम सुरों के सफर से एक खूबसूरत पिकनिक बना दें। चलिए यादों की टोकरी खोलते हैं और सफर की शुरुआत करते हैं इस सदाबहार और मस्ती भरे तराने के साथ।

0: কেঁচা বস্তু যেতিয়া লছ হয়, লছ আৰু ইম্পৰ্ট কৰি অনা বস্তু যেতিয়া অলপমান দামটো অকণমান বেছিকৈ ল'বলগীয়া হয়, যে 50%ত 50% বেনিফিট টাইপৰ এনেকুৱা ল'ব লগা হয়, কাৰণ 50% ফুলটো আমাৰ ৱেষ্টেজে হৈ যায়।
1: আৰু সংৰক্ষণ আপোনালোকে কেনেকৈ কৰে এই ফুলসমূহ? যিহেতু আপোনালোকে গম পোৱা মতে আপুনি যিহেতু জনাইছে যে আপোনালোকে বাহিৰৰ পৰা এই ফুলসমূহ আনে, গতিকে এই ক্ষেত্ৰত আপোনালোকে কেনেকৈ সজীৱ কৰি ৰাখিবলৈ আপোনালোকে কি কৰে?
0: আমাৰ যিখিনি কলকাতাৰ পৰা আহে ফ্লাৱাৰ্ছখিনি, তাত প্ৰায়ভাগ আমি এইবিলাক থাৰ্মকলৰ বক্সত বৰফৰ লগত ৰখা যায়, আৰু যিখিনি বেংগলোৰৰ পুনেৰ পৰা আহে সেইখিনি আমি বাল্টিঙত পানী পানী দি পেলাই আৰু ড্ৰেছিং কৰিব লাগে।
1: আচলতে আমি ভবাই নাছিলোঁ, আমি ফুলসমূহ ক্ৰয় কৰোঁ, ইমান ধুনীয়া ধুনীয়া ফুল আপোনালোকে বিক্ৰী কৰে আৰু আমি ক্ৰয় কৰোঁ, কিন্তু গ্ৰাহক হিচাপে আমাৰ মনলৈ কেতিয়াবা যদিও প্ৰশ্ন আহে, তথাপিও আমি ইমানখিনি ভাবি নাপাওঁ যে আপোনালোকে ইমান সুন্দৰকৈ ফুলসমূহ সজীৱ কৰি ৰাখে। আমি এনেধৰণে ভাবোঁ যে আপোনালোকে সদায় আনে, সদায় বিক্ৰী কৰে, কিন্তু ইমান সুন্দৰকৈ এটা আচলতে দীৰ্ঘদিনীয়া পৰিকল্পনাৰে আপোনালোকে সংৰক্ষণ কৰি গ্ৰাহকক বিক্ৰী কৰে, এই ক্ষেত্ৰত সঁচাই আপোনালোকৰ যি ব্যৱসায় শলাগ ল'বলগীয়া। আৰু যিহেতু আপুনি জনাইছে যে আপোনাৰ পিতৃয়ে কাৰ্যত জড়িত হৈ আছিলে, গতিকে আপোনাৰ পিতৃয়ে আপোনালোকক প্ৰত্যেকজন সন্তানক ইমান সুন্দৰকৈ ডাঙৰ দীঘল কৰিলে, নৱপ্ৰজন্ম এই ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত কেনেদৰে জড়িত হ'ব লাগে তাৰ আপোনালোকে ইমান সুন্দৰকৈ এটা জ্ঞান দিলে যেন আপোনালোকেও এই ক্ষেত্ৰত কাম কৰি জীৱন নিৰ্বাহ কৰিব পাৰে। এই ক্ষেত্ৰত আপোনাৰ পিতৃৰ পৰা আপুনি এই জ্ঞান লাভ কৰিলে, আপুনি দেউতাৰ বিষয়ে কি ক'ব?
0: দেউতাটো আমাৰ, আমি যেতিয়া জন্ম পাইছিলোঁ তাৰ আগৰে পৰা বিজনেছৰ লগত জড়িত, অকল ফুলৰ লগতে। তেতিয়া বাৰু ইমান এই ইম্পৰ্টৰ ব্যৱস্থা নাছিলে, তো ফ্লাইটত কিছু সামগ্ৰী আহিছিলে 10 কিলো ৱেটত আহে, এতিয়া বিভিন্ন ধৰণৰ ট্ৰান্সপৰ্টৰ সুবিধা হৈ গ'ল, যেনে ট্ৰেইনত আহে, বাছত আহে, ফ্ৰ'জেন হৈ আহে, এইখিনি ব্যৱস্থা এতিয়া আমাৰ নতুন প্ৰজন্মখিনিয়ে কৰিলে বেছি ভাল হয়। দেউতাহঁতৰ আৰু ইমান হেৰি নাই না, টেকনিকেল লাইনত ইমান এটা যাব নোখোজে যে ফ্লাইটৰ ভাড়া দিম, কিলো ৱেইট কৰিম। এতিয়া যিমানখিনি ফ্লাইটৰ বস্তু আহে সেইখিনি কিলো হিচাপত আহে, সিমানখিনি দেউতাহঁতে মানে ভেজালটো নিবিচাৰে। এতিয়া অকণমান উঠি অহা ল'ৰা ছোৱালীয়ে কৰিলে ভাল হয়।
1: হয়, এই ফুলৰ ব্যৱসায় যি কৰি আছে দোকানসমূহ, তাৰ মাজত আপুনিও এজন অন্যতম। আমি যিহেতু বৰ্তমান গম পাইছোঁ যে আগতে ফুলৰ যিবোৰ চাহিদা আছিলে, আগতে মানুহে বিচাৰে নাৰ্জি ফুল বা গোলাপটো আগৰ পৰাই চলি অহা বিভিন্ন ধৰণৰ ফুল, আজিকালি যিবোৰ ফুল পোৱা যায় সেই গ্ৰাহকে আজিকালি যিবোৰ ফুল মানুহক গিফ্ট হিচাপে দিবলৈ বা বৰমালত আজিকালি যিবোৰ ফুল ব্যৱহাৰ কৰে, আগতে যিহেতু দেখা পোৱা যায় যে নাৰ্জি ফুলেই বৰমালত ব্যৱহাৰ কৰা, গতিকে এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব ফুলৰ চাহিদা আৰু গ্ৰাহকৰ মাজত এই সম্পৰ্কটো বৰ্তমান?
0: নাই চাওক, আগতে ক'লোৱে মই ফ্লাইটৰ ইমান হেৰি সুবিধাটো নাছিলে, মানে আছিলে, ইউজ কৰিবলৈ অলপ হেৰি আছিলে, ইজি নহয় বস্তুটো। তো ইমান আৰু কলকাতাৰ যিটো গোলাপ হয় সেইটো আমাৰ অসমৰ নিচিনা একে কোৱালিটিৰ, প্ৰায় একে কোৱালিটিৰ, কাইট চাইট থাকে, বেছি হেভি নহয় আৰু এই লাষ্টিংটো কম এইটো ফুলৰ, সেইকাৰণে আৰু আগতে ইমান ইউজ নহৈছিলে। ক'লোৱে মই নতুন প্ৰজন্ম কৰিলে বস্তু সদায় ভাল হ'ব, আগবাঢ়ি যাব। এতিয়া ইম্পৰ্ট ৰজেছ আহে, হাইড্ৰেঞ্জিয়া আহে, বিভিন্ন ধৰণৰ ফুল আহে, যিবিলাক ফুল এতিয়া আমাৰ গুৱাহাটীত আহিয়ে পোৱা নাছিল সেইবিলাক ফুলো আহে, ব্যৱস্থা হৈ গৈ আছে, ব্যৱহাৰ কৰিব লাগিব এইখিনি।
1: বছৰৰ কোনচোৱা সময়ত বাৰু ফুলৰ বিক্ৰী বেছি হোৱা দেখা যায়?
0: আমাৰ চবতকৈ বেছি বিক্ৰী হোৱা মাহ হৈছে আঘোণ মাহত, সকলোতকৈ বেছি বিক্ৰী হয়, কাৰণ তেতিয়া সকলো ধৰণৰ বিয়া থাকে, যেনে আমাৰ অসমীয়া বিয়া, বাঙালী বিয়া, মাৰোৱাৰীসকলৰ বিয়া, সবৰে বিয়া থাকে, তেতিয়া বিক্ৰীটো বেছি হয়। আৰু বহাগতো হয়, বহাগত আমাৰ অসমীয়া বিয়া বেছি থাকে, আমাৰ অসমীয়া মানুহৰ মানে অকণ ক্ৰয়টো কম ফুলৰ প্ৰতি, মানে বেছি আৰু এক্সপেঞ্চিভ ফুল ইউজ কৰিব টান পায়। বাকী মাৰোৱাৰী সমাজখনৰ পৰা এই ফুলৰ এক্সপেঞ্চিভ হ'লেও তেখেতসকলে অকণমান ফুলৰ লগত বেছি, মানে সিহঁতৰ ফুলটো বেছি ফেভাৰেট হয়, সেইকাৰণে ভাল ভাল ফুল সিহঁতেই লয় বেছিভাগ, এনেকুৱাই আৰু। বাকী বিয়াৰ যিকেইটা মাহ আছে, মাহকেইটাত আমাৰ বিক্ৰীটো বেছি হয়, আৰু লগতে পূজা, দিৱালী, এনেকুৱা বিভিন্ন ধৰণৰ যিবিলাক আমাৰ ফুল ইউজ হোৱা প্ৰগ্ৰেম আছে, যেনে শিৱ পূজা, লক্ষ্মী পূজা, দুৰ্গা পূজা, এইবিলাকত আমাৰ ফুলৰ যিটো পিক ছিজন বুলি কয় সেইটো আৰম্ভ হৈছে।
1: আৰু আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ, যিহেতু আপোনাৰ পিতৃৰ লগতে আপুনিও এই কৰ্মত বৰ্তমান জড়িত হৈ আছে, আপোনাৰ ঘৰতো ফুলৰ খেতি কৰা হয় নেকি?
0: অঁ, আমাৰ ঘৰত ফুলৰ খেতি আছে, এনেকুৱা নাৰ্জি ফুলৰ আছে, এইবাৰ মই লোকেল মগৰা যিটো আহে ব্যৱহাৰ কৰে চুলিত সেইটো লগালোঁ, হাইড্ৰেঞ্জিয়া লগাইছোঁ, তাৰপৰা লিলি লগাইছোঁ, দুটা লগাইছোঁ, কিন্তু আমাৰ ইয়াতে কোৱান্টিটিটো কমে আৰু ৰেটটো নিমিলে, পাৰ্টিকৈ সেইখিনি আমাৰ ইয়াতে খেতি কৰিলে যিখিনি লাভ হ'ব বাইরত মানে বাইরের পরা সেই দামতে পথাই দিব পারিব। আমার ইয়াতে যেটু রেটত আমি খেতে করিম সেই রেটত সিহতে তারপরাই দি দিব পারে, মানে এক্সপোর্টটে বেশি কম সস্তা হয়ে যায়, এইখানে।
1: হয়, আপনার ধন্যবাদ জানাইছো। আপনার ঘর খেতি লগতে আপনি এই ফুলের ব্যবসায়ীর লগত বর্তমান জড়িত, আপনার আমাক আপনি সময় দিয়ার বাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।
2: বছর বছর ধরে একটা ব্যবসায়তে তেওঁৰ পিতৃ এই ফুলের ব্যবসায়ে ঘরখন ধুনিয়াক চলাই নিছিল, যার বাবে এতিয়া এই কর্মত আগবাড়ি আহিছে তেওঁৰ এই পুত্র। এয়া অধিকাংশ লোকরে জিয়া কাহিনী, পিতৃর কর্মক পিতৃর ব্যবসায়ক নিজর করে আগুয়াই নিব বিচরা প্রতিজন সন্তান এজন এজন জীবন সংগ্রামের যুঁজারু।
3: নমস্কার, অনুষ্ঠানলৈ আপোনাক স্বাগতম। আপোনার পরিচয়টা জানাব।
4: মোর পরিচয়তো এই হেৰি ব্রিটেন বড় বড় লিখে। আমি আগতে আসলে বরপেটা আছিল, এতিয়া বাক্সা হয়েছে এই সিমলা সাইডত।
3: আপনি সিমলাগুড়ির বাসিন্দা?
4: সিমলা সাইডত।
3: আপনি কেতিয়া পর রিক্সা চলাই আছে?
4: 96
3: 96 সনের পর আপনি গুয়াহাটিত রিক্সা চলাই আছে?
4: সার চাইছো 95, তারপর 96 পর মই পেডেল মারছো।
3: আর এটা পেডেল মারা রিক্সা সলনি হয় মেশিন লগাইছে?
4: না, মেশিন এটা এটা ব্যাটারি হয়েছে, ব্যাটারি হওয়া তো বেশি বছর হওয়া নয়, এনে 10-12 বছর মান হল নাকি, কিমান বা হল আর তার সব কৈছো মই 8 বছর বা 9 বছর এনেকে হবা।
3: আর 96 সনের পর আপনি রিক্সা চলাই আপনার পরিয়াল পোপাল দিয়ে আছে?
4: পরিয়াল তো করা নাই, মই এনেকে চলাই খাই আছে, মানে অল গুয়াটি চিনি পায়, সেইটো কারণে মই সেইটো ব্যাটারি গাড়ি লয় জি পাই ভাড়া মারে অল গুয়াটি মই যাই। আর এনেকে লখরা বা এই লঙ্কেশ্বর লগে না যায়, লঙ্কেশ্বর আগত মই হিন্দিমিন করছিলাম নুনমাটি লঙ্কেশ্বর, এতিয়া মই একদম হেরির লগে করে জালুকবাড়ির লগে যাই, সেইটো লয় করসক জালুকবাড়ি মুঠতে অল রাউন্ড ঘুরে ইফালে খানাপাড়া লখরা বেলতলা লাল গণেশ সব ঘুরে, এটা উজান বাজার শিল্পকরি এই ফেন্সি বাজার, তো ফেন্সি বাজার সাধারণ হয় না, এই কলাক্ষেত্র সব ঘুরে মই পাঞ্জাবাড়ি নুনমাটি সাতগাঁও সব ঘুরে চন্দ্রপুর চন্দ্রপুর না যায় সেইটো লয় আগত গাড়িত আসলে গেছিল।
3: গতিকে রিক্সাখনকে সারথি করে আপনি সমগ্র গুয়াহাটি ঘুরে ফুরে?
4: এইটো লয় মই অল গুয়াহাটি ঘুরে দেই ভন্টি, বাসতো আসলে মই হিন্দিমিন করছো আগতে, হিন্দিমিন করে বাসও চলাইছো এনে আর এক টিপ দুই টিপ চলাই আছো এনেকে এনেকে চলি আছো।
3: আর যাতায়াতের বিভিন্ন ধরনের আমার সুবিধা আজিকালি হয়েছে, উবের ওলা জাতীয় অ্যাপ সমূহ আহিছে আর ব্যাটারি রিক্সা আহিছে, আর লগতে মানুষের ব্যক্তিগত বাহনও বৃদ্ধি পাইছে, ইয়ার ফলত আপনার রিক্সার এই ব্যবসায়ত কিবা ক্ষতি হয়েছে নাকি?
4: গাঁক তো আগত নিচিনা নাই, কমছে গাঁক কমছে, আগতে আগতে হয়েছিল ভাড়া তো এতিয়া অল্প কম হয় অল্প কমছে গাঁক।
3: আপনার অশেষ ধন্যবাদ।
5: সরুতে ভাবিছিল রিক্সা চালকজনে ইমান কষ্ট করে পেডেল মারি পারি আমাক স্কুললৈ অনা নিয়া করে, ভরিখন বিষ নহয়নে, কেতিয়াবা হয়তো কয়ও দিয়া হয় যে আপনার কষ্ট নহয় নেকি, কিন্তু ডাঙর হওয়াতে বুঝিল এয়াওতো এক সংগ্রাম ঘরখন ভালকৈ রাখিবলৈ নিজেও ভালকৈ থাকিবলৈ।
1: নমস্কার, আমার আজ অনুষ্ঠানলৈ আপনাক আন্তরিকতার আদরণি জানাইছো, যেহেতু আমি আজি ফাঁসি বজারের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী সকলের কাছ চাপিছো কিছু তথ্য লবলৈ আর আপনার কাছ চাপিছো, আপনার পর আমি পরিচয়টি প্রথমে জানিব চেষ্টা করি।
6: আমার নাম সহদেব রাম, সমস্তিপুর।
1: আর আপনি গুয়াহাটিত কত থাকে?
6: ভূতনাথ।
1: ভূতনাথত থাকে। আপনার মূল ঘর কত, আপনি কোরপর আহিছে গুয়াহাটিলৈ?
6: 82 পড়া আহিছে, এতিয়া কাম করেছে ভাড়া ঘরে থাকেছে, মাহে মাহে 2-3 মাস রহলে মই উলাই যাম।
1: আপনি বিহারত আপনার ঘর?
6: হ্যাঁ, বিহারত।
1: হয়, আপনি বিহারের পর আহি অসমত গুয়াহাটি শহরত 82 সনের পর আপনি এতে মুচি হিসাবে কাম করে আছে, গতিকে আপনার অনুভবটো কেনেকুয়া বারো?
6: অনুভব কমাই আছে খাই আছে, সব সম্পত্তি ঘর বিল্ডিং উইল্ডিং তো বানা নেই, মাটি তো কিনা নেই, ভূসর ঘর থাকে বিহারত, বিল্ডিং নাই, আপনার মাটি আছে ঘর বানানোর মাটি আছে,
1: আপুনি বিহাৰৰ পৰা আহি 82 চনৰ পৰা গুৱাহাটীত আছে, গতিকে গুৱাহাটীৰ সকলো হাৱা পানী পৰিৱেশৰ লগত আচলতে আপুনি একাত্ম হৈ গৈছে। এই ক্ষেত্ৰত আপুনি যি মুচি হিচাপে কাম কৰি আছে, আপুনি আমাক জনাব নেকি যে 82 চনৰ পৰা আপুনি মুচি হিচাপে যে আছে, আপোনাৰ প্ৰথম উপাৰ্জন কেনেকুৱা আছিল আৰু বৰ্তমান আপোনাৰ উপাৰ্জন কেনেকুৱা?
6: এতিয়াটো কম হয়, আজিকালি বেছি হয় সব।

0: শিক্ষা আরম্ভ, দুজন বাচ্চা লৈ পেলাই, এজন ট্রেইনড স্পেশাল এডুকেটর আসলে আর এই দুইটা বাচ্চার প্যারেন্টস, একটা সরু গ্রুপ অফ প্যারেন্টস অ্যান্ড ভলেন্টিয়ার্স মিলি পেলাই সেরেব্রাল পলসি থাকা বাচ্চার কারণে সেই সময়ত তেনেকা সা সুবিধা নাছিলে। বহুত ক্ষেত্রত এই বাচ্চাবোৰ মানে প্যারেন্টসে যার সুবিধা আসলে তাহাঁতি কলিকাতাত গৈ পেলাই অলপ কনসাল্ট করে পেলাই অনুষ্ঠান তাতে, এতিয়া নাম আছিলে স্পাস্টিক সোসাইটি অফ ইষ্টার্ণ ইন্ডিয়া, আজিকালি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসি বলে কয়, তাহাঁতর ওসর গৈছিলে। আর যিজন আমার ট্রেইনড স্পেশাল এডুকেটর আসলে তেখেত তাত বৃন্দা কৃষ্ণা, তেখেত কলিকাতাত সেই অনুষ্ঠানত আগতে কাম করেছিলে, সেকারণে তেনেকা মিলি পেলাই আরম্ভ হল। হয় স্পেসিফিক্যালি সেরেব্রাল পলসির লগত কাম করা শিশু সাহিত্য প্রথম, তার আগতে একচুয়ালি একটা নাম করা অনুষ্ঠান মনোবিকাশ কেন্দ্র আসলে, তাহাঁতর ফোকাসটো প্রাইমারিলি যেটা আমি আজিকালি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আগতে মেন্টাল রিটার্ডেশন ওয়ার্ডটো ইউজ করেছিল, আজিকালি আমি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কও, বেসিক্যালি তেনেকা লড়া ছাড়ির লগত ফোকাস করে কাম করে আসলে। আর তারপর শিশু সারথী আহিলে,
1: শিশু সারথী অসমত এটা কিমান শাখা, কিমান ঠাইত শিশু সারথীর সেবা কিনে পাওয়া যায়?
0: শিশু সারথীর ব্রাঞ্চ বলে মই ঠিক নক, আমি গুৱাহাটীত বেস হয়ে পেলায় কাম করো কেন্দ্র, আর ডিব্রুগড়ত যেটু আসাম মেডিকেল কলেজের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টর লগত আমি মিলি পেলায় আমার আর্লি ইন্টারভেনশন সার্ভিসেসর টিমর মানুষ দুজন আছে, তো 2021 আমি তাত কাম আরম্ভ করেছিল, ডেইলি সার্ভিস পয়া দুটা ঠাইত এনেকা আমি কাম করে আছো, গুৱাহাটী এবং ডিব্রুগড়। ইয়ার বাইরে ডিব্রুগড়ের যেগুলো দুজন আছে আমার টিম, তাহাঁতি এটা মাহত দুবারকে লক্ষিমপুর মেডিকেল কলেজ গৈ পেলায় সেবা দিয়ে, আর ইয়ারপা আমার টিম গোয়ালপাড়া যায়, বামুনিগাঁও বলে একটা জায়গা আছে কামরূপ, দক্ষিণ কামরূপত, রঙিয়াত যায়, মরিগাঁও আর গোলাঘাটতো আমার সার্ভিসেস আগবড়া, মানে আমি আউটরিচ সার্ভিস বলে কো, আর তেনেকে গৈ গৈ সেবা আগবড়ায়। তার বাইরেও কোনোবাই মাতিলে অনুষ্ঠানক সাপোর্ট করার কারণে কিনা সার্ভিস দিব হলে আমি সদায় প্রস্তুত, আর আমি যাও। এন্ট বলে পেলায় একটা অনুষ্ঠান আছে চিরাং দং রৌমারি বলে একটা জায়গা, তাতেও আমার টিম তিনিমাহ মূরে মূরে যায় এনেকা। আমি আমার উদ্দেশ্যটো হল যে আমি আমার সেবাবর যা ছালীবর গুহাটী বা মানে টাউন এরিয়াত সার্ভিসেস অভেল করবেন আর বঞ্চিত হয়ে আছে কোনো সেবারপা, তাহাঁতক আর যান পার সালে গৈ পেলায় তাহাঁতক সার্ভিস দিব পারো যদি। আর মেইন উদ্দেশ্যটো হল যে সেই প্রাইমারিলি আমার আর্লি ইন্টারভেনশন সার্ভিস যেটা কম, মানে যান সালে গৈ সার্ভিসটা আরম্ভ করবো সিমানে চান্সেস অফ যেটু আমি কম মানে ডিসেবিলিটিটু মিনিমাইজ করিবর প্রসপেক্ট আছে। আর বয়স হয়ে গেলে কিছু বস্তু বিশেষকে সেরেব্রাল পলসি নিচিনা একটা কন্ডিশন যেটু ফিজিক্যাল প্রবলেম হয় মানে মাসলস টাসলস সব টাইট হয়ে যায়, দিগদার হয়, তারপর
1: কমে থাকিব
0: হয়, সেই ধরনের মানে সুবিধার কারণে আমার ফোকাসটা আর্লি ইন্টারভেনশনের উপর।
2: শিশু সারথীর এই যাত্রারে এক অনন্য আর অনুপ্রেরণাদায়ক অধ্যায় হৈছে বিজয়িনী বেগস, সমাজৰ বিভিন্ন বাধা বিঘিনি অতিক্ৰম কৰি আগবাঢ়িবলৈ বিচৰা কেইগৰাকীমান মহিলাৰ সপোন, সাহস আৰু অধ্যৱসায়ৰ ফচল এই উদ্যোগ। বেকিঙৰ মিঠা সুবাসৰ সৈতে ইয়াত মিহলি হৈ আছে আত্মবিশ্বাস, আত্মমৰ্যাদা আৰু স্বাৱলম্বিতাৰ এক অনুপ্ৰেৰণাদায়ক কাহিনী। কেফে আণ্ডাৰ দ্য মেংগো ট্ৰী এই বাক্যশাৰীৰে শিশু সাৰথীৰ চৌহদৰ আমগছ এজোপাৰ তলৰ সুশীতল পৰিৱেশত এওঁলোকে গঢ় দিছে বিজয়িনী বেগস নামৰ কেফেখন। শিশু সারথীর বিজয়িনী গোটে আরম্ভ করা এই যাত্রার বিষয়ে আমাক জানাইছে শিশু সারথীর অনুষ্ঠান প্রবন্ধক স্বাস্বতী শইকীয়াই।
1: আজির পর চারিটা দশক পূর্বে শিশু সারথীর জন্ম হয়েছিল নয় জানো, শিশু সারথিয়ে বাধাগ্রস্ত শিশুসল কিদরে আগবাই নিছে আর শিশু সারথীর যিনি শিশু ইয়াত আহে শিশুসলের মাতৃসলক লো যে কিনা একটা করবেন সেইখানে কথা শিশু সারথীয় কেতিয়াকে চিন্তা করেছিল?
3: শিশু সারথী 1987 প্রতিষ্ঠা হয়েছিল, তেতিয়ারপা বাধাগ্রস্ত সকলের বিভিন্ন দিকর উন্নয়নের

0: মিলিত হ'ব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে নরেন্দ্র মোদী সরকারের বিগত বারো বছরক উন্নয়ন আর ঐতিহ্যর সংগমর সোণালী যুগ হিসাবে আখ্যা দিছে। আর ভারতে আজি এফ আই এইচ নেশ্যনস কাপ হকী প্রতিযোগিতার এখন খেলত উরুগুয়েক 3-2 গোলত পরাস্ত করে। এটার বাতরি ইমানে, পরবর্তী বাতরি বিয়লি 3 বজাত শুনবলে পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনো আহক বিনা পানী ভূঞাৰ কণ্ঠত দুটি ভজন।

0: চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
1: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
0: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। শ্রোতাসকলে আধুনিক গীত শুনি আছে নির্মালী দাসৰ কণ্ঠত।

শ্রোতাই অর্ধ আকাশ অনুষ্ঠানটি শুনি আছে। অনুষ্ঠানত এইবার শুনক কিসমত বুলছবিত আশা ভোসলের কণ্ঠর এই গীতটি।

শ্রোতাই গীতালী অনুষ্ঠানটি শুনি আছে, অনুষ্ঠানত এবার শুনক নায়ক বুলছবিত জুবিন গার্গর কণ্ঠর এই গীতটি।

0: বহুত সা সুবিধা দিছে বা গাৰ্জেনবিলাকেও আজিকালি সা সুবিধা দিয়া আছিলে।
1: স্যার, অসমৰ দূৰ দূৰণি অঞ্চলৰ প্ৰতিভাৱান খেলুৱৈসকলক আগবঢ়াই নিবলৈ আমি কেনে পদক্ষেপ লোৱা উচিত স্যার?
0: চাওক, আমি গাঁৱে ভূঞে যাব লাগে, কেম্পবিলাক কৰিব লাগে, বহুত প্ৰতিভা আছে গাঁওবিলাকত, আৰু চৰকাৰেও ইয়াৰ কাৰণে পদক্ষেপ ল'ব লাগে, লৈছে, নোলোৱা নহয়, কিন্তু আৰু ল'ব লগা বহুত আছে। চাওঁ এইবাৰ কি হয়, নতুন চৰকাৰ আহিছে, নতুন চৰকাৰে আকৌ কি পদক্ষেপ লয়।
1: স্যার, আর্চারি খেলৰ প্রচাৰ আৰু প্ৰসাৰৰ বাবে সংবাদ মাধ্যমৰ ভূমিকা কিমান গুৰুত্বপূৰ্ণ বুলি আপুনি ভাবে?
0: এইটো ঠিক কথা কৈছে, আজি সংবাদ মাধ্যমৰ কাৰণে জয়ন্ত তালুকদাৰক দেখা পাইছে, মানে চিনি পাইছে, জানিছে আর্চারি খেল এটা আছে বুলি মানুহে গম পাইছে। আগতেতো মানুহে গম নাপায় যে আর্চারি খেলটো কি, সংবাদ মাধ্যমৰ কাৰণে এই বস্তুটো গম পাইছে।
2: হয়, দেখা যায় যে আর্চারি খেলত সদায় প্রতিযোগিতাত যেতিয়া তেওঁলোকে পরাজয় বরণ করে, তেতিয়া সেই চাপসমূহ মানে নিয়ন্ত্রণ কৰিবলৈ আপুনি তেওঁলোকক কি পরামর্শ দিব বিচাৰে?
0: মেডিটেশন। হয়, মেডিটেশন করা, যোগা করা, যোগাসন কৰিব লাগে, মাইন্ডটো ফ্রেশ হৈ থাকে, ঠান্ডা হয়। আর্চারি প্লেয়ারখিনির সেই মনোভাবটো নাথাকে, কারণ এটা ঠান্ডা খেল এটা, এটা লক্ষ্যত উপনীত হবলৈ বহুখিনি কষ্ট করে, নহলেও পিছরবারও ট্রাই করে।
2: আপনার মতে এজন সফল আর্চার আর সাধারণ আর্চারের মাজত মূল পার্থক্য কি?
0: একো পার্থক্য নাই, দুজন প্লেয়ার, এজনে ভালকৈ পারিছে, শিকিছে, ভালকৈ আপনার কোচিং লৈছে বা কোচে যি কথা কৈছে শিকিছে, কিছুমানে শিকা নাই সেইকাৰণে তেওঁ পাৰা নাই, বা সেই ল'ৰাজনে যোনজনে পাৰা নাই যে যোনজনে পাৰিছে তেওঁ নপৰাজনে যে নোৱাৰিব সেইটো কথা নাই, তেওঁ প্ৰেক্টিছ কৰিলে তেওঁ পাৰিব।
1: স্যার, রাজ্যখনত আর্চারি খেলার আন্তঃগাঁথনি কিমান শক্তিশালী হয়েছে বলে আপনি ভাবে?
0: আন্তঃগাঁথনি এটা আরম্ভ হয়েছে, এই হিমন্ত বিশ্ব শর্মা যেতিয়া পা মুখ্যমন্ত্রী হয়েছে, আন্তঃগাঁথনি কামবিলাক এতিয়া হয়েছে, আরও হবলগা আছে বহুত। যেনেকে আমার তেজপুরতে তেনেকুৱা আর্চারি আমার নিজস্ব গ্রাউন্ড নাছিলে, এতিয়া আমাক মাতি দিছে, সেয়ে আপনার মুখের আগতে প্র্যাকটিস চলি আছে, আর্চারি নিজের গ্রাউন্ড হয়েছে, বা বেলেগ জেলাবিলাকতো লাহে লাহে হয়েছে, হবগৈ, সময় লাগিব কিন্তু হবগৈ।
1: স্যার, আর্চারি খেলুৱৈসকলৰ ভিতৰত আপোনাৰ তেনেকে প্ৰিয় কোন?
0: জয়ন্ত তালুকদাৰ। হয়, তেওঁ প্ৰিয়, মোতকৈ জুনিয়ৰ আছিল, তেওঁ ককায়েক মোৰ লগত একেলগে, মই টাটা একাডেমিত আছিলোঁ, তেওঁ যোনটো টাটা একাডেমিত আছিলে বা তেওঁ চাকৰি কৰিছিলে খেলিছিলে তাত ময়ো আছিলোঁ 97, তেওঁ মোতকৈ পিছত গৈছে, তেওঁ ককায়েকৰ লগত মই খেলিছিলোঁ, তেওঁ তাৰপিছত লাহে লাহে উঠি গ'ল, উঠি গৈ পেলাই অলিম্পিক খেলিলে, এছিয়ান গেমছ খেলিলে, তেওঁলোকে শুভেচ্ছা থাকিলে, তেওঁ এতিয়াও খেলি আছে যিহেতু।
1: হয় স্যার, আর্চারি খেলার ক্ষেত্রত অসমে রাষ্ট্রীয় পর্যায়ত কেনে প্রদর্শন আগবাইছে?
0: ন্যাশনেল লেভেলত তো আমার অসমের নাম আর্চারিত আছে, এতিয়াও আছে, আগতেও আছিল, ন্যাশনেল গেমসবিলাকত আমার মেডেলটো পাই এতিয়াও আমার বহুত লড়া ছোৱালী আছে, খেলি আছে।
2: হয় স্যার, আর্চারি খেলত নৈতিকতা আর খেলুৱৈ সুলভ মনোভাব কিয় জরুরি?
0: আর্চারি বুলিয়ে নহয়, আপনার প্রশ্নটো যোনটো কৰিছে যে প্রতিটো খেলতে আপনি কোৱা কথাখিনি লাগিব, নৈতিকতাও লাগিব প্রতিটো খেলতে, এইটো অকল আর্চারি বুলি নহয়।
2: স্যার, নতুন যিসকল আর্চারি ক্ষেত্রত আহে তেওঁলোকে আরম্ভণি সময়ত কৈছো, তেওঁলোকে কি কি কথা মনত রাখিব লাগে এই খেল খেলার সময়?
0: ধৈর্য আৰু একাগ্ৰতা।
1: হয়, আগন্তুক সময়ত অসমৰ আৰ্চাৰী খেলক নতুন উচ্চতালৈ নিয়াৰ বাবে আপোনাৰ দৃষ্টিভংগী কেনেকুৱা ধৰণৰ হ'ব?
0: এতিয়া চাওক, মই আগতেই কৈছোঁ যে চৰকাৰে কৰিছে আৰু কৰিবলগীয়া বহুত আছে, একাডেমিবিলাক খুলিব লাগে, আৰ্চাৰী একাডেমি তেনেকৈ আমাৰ অসমত নাই, কিন্তু বাহিৰৰ যোনবিলাক ষ্টেট আছে যেনেকৈ দেলহী হওক, হাৰিয়ানা হওক, আপোনাৰ পাঞ্জাৱ হওক, তাত বহুত একাডেমি আছে, একাডেমিবিলাক যেতিয়া খুলিব তেতিয়া বহুত প্লেয়াৰ ওলাব, বহুত প্লেয়াৰ, অসমত টেলেণ্টৰ অভাৱ নাই, এতিয়া একাডেমিবিলাক খুলিব লাগিব লাহে লাহে, আৰু 4-5টা যদি একাডেমি হয় অসমত তেতিয়াহ'লে ভাল ভাল প্লেয়াৰ ওলাব।
1: স্যার, লক্ষ্য ভেদৰে এই খেলখনে জীৱনৰ লক্ষ্যত উপনীত হোৱাত কেনেকৈ সহায় কৰে বাৰু?
0: আপোনালোকক কৈছিলোঁ যে আজিকালি অসম গভৰ্ণমেণ্টে যোনটো স্পৰ্টছ পলিচি ওলাইছে, নেশ্যনেল গেমছত আপুনি মেডেল পালেই চাকৰি, সেইকাৰণে আপোনাৰ আৰ্চাৰি বুলিয়ে নহয় যি খেলেই হওক আপুনি খেলক এতিয়া অসমত।
2: স্যার, এই খেলত মহিলা আৰু পুৰুষৰ সুযোগসমূহ সমান বুলি আপুনি ভাবে?
0: সমান, পুৰুষ আৰু মহিলা বুলি কোনো কথা নাই, সুযোগ সমান।
2: হয়,
0: আৰ্চাৰি খেলা ল'ৰা ছোৱালীৰ ভিতৰত মহিলাহে বেছি চাকৰি পাইছে।
2: হয়
1: স্যার, বয়সৰ কোনো তেনেকুৱা কিবা কথা থাকে নেকি?
0: বয়স মানে সব খেলতে চাওক, এটা বয়সত আপোনাৰ ধৰি লওক 10-12 বছৰৰ পৰা আপুনি খেলত দিলে, আপুনি যদি আৰু 25 বছৰত খেলিব আহে, 20 বছৰত খেলিব আহে, সেই ৰিজাল্টটোতো আপুনি নাপাব, আপোনাৰ বডিত ফ্লেক্সিবল হ'ব লাগে বা সেইটো সময়ত আপোনাৰ নাথাকে, সেইকাৰণে পাৰিলে 10-11-12 বছৰ তেনেকুৱা বা

0: দিলে ভাল ল'ৰা ছোৱালী।
1: স্যার, ভাৰতৰ কোনবোৰ ৰাজ্য আৰ্চাৰী ক্ষেত্ৰত আগ্ৰহী বুলি ভাবে?
0: এতিয়া আপোনাৰ টাটা আৰ্চাৰী একাডেমি আছে, ঝাৰখণ্ড হ'ল, মহাৰাষ্ট্ৰ, হাৰিয়ানা, অসমো আছে, তাৰ মাজত মণিপুৰ আছে, প্ৰায়কেইখন ষ্টেটতে ভাল ৰিজাল্ট কৰে আৰু, অসমো তাৰ মাজতো আছে।
1: স্যার, শেষত এই আর্চারি খেলার প্রতি আগ্রহী হবলৈ আপুনি যুবক যুবতী তথা সমূহ শ্রোতাক কি আহ্বান জানাব বিচাৰিব?
0: আপোনালোকে আপুনি এইটো তেজপুৰত যেতিয়া প্ৰগ্ৰামটো হৈ আছে,
1: হয়,
0: আপোনালোকে এবাৰ হলেও আবেলি 4টামান বজাৰ পৰা ষ্টেডিয়ামত আহক, আহি আর্চারি ৰেঞ্জত এবাৰ চাওক, ল'ৰা ছোৱালীক নিজৰ খেলটো দেখাওক। এই খেলটো আপোনাৰ নিজৰ ল'ৰা ছোৱালীৰ একাগ্ৰতাটো নিজে আহিব, আর্চারির প্রতি মনটো নিজে আহিব।
2: ধন্যবাদ স্যার, আপুনি আর্চারির বিষয়ে অতি সুন্দর মন্তব্য আগবাইছে। আপনার কথার পর আমি বুঝি পালো যে আর্চারি কেবল লক্ষ্য ভেদর খেলে নহয়, ই এজন খেলুয়ৈর মানসিক আর শারীরিক বিকাশতো বিশেষ ভূমিকা পালন করে। এই খেলত সফল হবলৈ ধৈর্য, একাগ্রতা, আত্মবিশ্বাস আর কঠোর অনুশীলনের অতি প্রয়োজন হয়। বর্তমান সময়ত আর্চারিয়ে বিশ্বজুড়ি বিশেষ জনপ্রিয়তা লাভ করবলৈ সক্ষম হয়েছে। আমার দেশরে বহু খেলুয়ে সমূহে বিভিন্ন প্রতিযোগিতাত উল্লেখনীয় সফলতা অর্জন করে আহিছে। এনে সফলতাই নতুন প্রজন্মক খেলখনের প্রতি অধিক আকর্ষিত করে তুলিছে। খেল ধেমালিয়ে কেবল পদক বা সন্মান লাভের সুযোগ দিয়াই নহয়, ই সুস্থ শরীর, সুস্থ মন আর শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ি তোলাতো সহায় করে। বিশেষকৈ আর্চারির দরে খেল সমূহে লক্ষ্যত স্থির থাকিবলৈ আৰু কঠিন পরিস্থিতিটো ধৈর্য ধৰি আগবাঢ়ি যাবলৈ শিক্ষা দিয়ে। নিশ্চয়কৈ আমাৰ মাজত থকা বহু উদীয়মান খেলুৱৈয়ে আজিৰ এই আলোচনাৰ পৰা অনুপ্ৰেৰণা লাভ কৰিব। আমি আশা কৰোঁ যে আগন্তুক দিনত অধিক সংখ্যক যুৱক যুৱতীয়ে আৰ্চাৰীৰ প্ৰতি আগ্ৰহী হ'ব আৰু এই ক্ষেত্ৰত সফলতা অৰ্জন কৰি আমাৰ দেশৰ তথা ৰাজ্যৰ নাম উজ্বলাই তুলিব। স্যার, যেহেতু আমার আজির এই যুবক্রিয়া অনুষ্ঠানের সময় সীমিত, সেইবাবে আজির অনুষ্ঠানটির ইমানতে অন্ত পৰিছে। আপুনি আপোনাৰ ব্যস্ততাপূর্ণ সময়ের বহু সময় দি আমাক আজি শোণিতপুর জেলার আর্চারি খেলর সা সুবিধা আর ভবিষ্যতের সম্ভাবনীয়তার সম্পর্কে বহু জানিবলগীয়া তথ্য প্রদান করে আমার আকাশবাণী তেজপুর কেন্দ্রের সমূহ শ্রোতা তথা যুবক যুবতী সকলক যথেষ্ট উপকৃত করলে। আমি আশা করো যাতে শ্রোতাই নিশ্চয় এই অনুষ্ঠানটি শুনি ভাল পাব আর উপকৃত হব আর আর্চারি খেলর প্রতি আগ্রহ জন্মাই তুলিব। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছো স্যার। ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনার, ধন্যবাদ। আপনার আহিছে অহার পর এটা ইমানখিনি কথা কলো, স্টেডিয়ামর কথা কলো, খেলর কথা কলো, প্রতিটি রাইজক মাতিছো হজারপাড়া স্টেডিয়ামত এবার আহক, চাওক ইয়াত খেলর পরিবেশ এটা গড় লৈ উঠিছে। ষ্টেডিয়ামটো কমপ্লিট হোৱা নাই, হোৱাৰ পিছত এতিয়াও আপোনালোকে দেখিছে কিমান ল'ৰা ছোৱালী চুইমিং হৈ আছে, এইফালে বক্সিং, ভলীবল, এইফালে বাস্কেটবল, প্ৰতিটো খেল লাহে লাহে হৈ আছে। ইয়াত আহক এবাৰ চাই যাওক।
2: প্ৰিয় শ্ৰোতা, আজিৰ যুৱক্ৰিয়া অনুষ্ঠানৰ বিষয় আছিল শোণিতপুর জেলার আর্চারি খেলর সা সুবিধা আর ভবিষ্যতের সম্ভাবনীয়তা। আজির এই অনুষ্ঠানত কথোপকথনত অংশগ্রহণ করিলে শোণিতপুর জেলার রাষ্ট্রীয় পর্যায়ের আর্চারি খেলুয়ে সুরজিৎ ডেকায়ে। আজির এই অনুষ্ঠানটির থলিতে বাণীবন্ধন তথা সম্পাদনা তন্ময়ী গগৈর আর অঙ্কিতা বরার, প্রযোজনা গৌতম নাথর। তেতিয়ালৈকে আজির এই অনুষ্ঠানটির পৰা আমি বিদায় মাগিছো।

শ্রোতাই ইমান পরে হিন্দী বোলছবি গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। অনুষ্ঠান প্রচার করা হয়েছে মিডিয়াম ওয়েভর 266.66 মিটারত, কিলোহার্টজ 1125-ত আর এফ এম